0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখে এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকে প্রতিরোধ করন্তু।
1: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
1: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

0: আজি যেহেতু মু কহি সারিছি ডাইলিন লাইভ চিটচাট শো হাভান অর আছি আমার অলগা প্রায়োজিত কার্যক্রম রয়েছে সেইথিপাই তো আমি চেষ্টা করুছু আউ কিছি কলর কো এই কার্যক্রম মাধ্যমে আমি সামিল করিবা তেবে দেখিবা নেক্সট কলর কি হ্যালো আকাশবাণী এফএম রেনবো কাটক নমস্কার কি কোশান্তি আপনাকে আমি স্বাগত জনাওছু কোন কহিবে আজর টপিক উপরে
1: তুমি পরে দিদি তোমার সাথে কথা হউছি
0: মু বি বহুত দিন পরে কথা হউছি কহি দিওন্তু আজর টপিক সম্পর্কে
1: কথা হইদিলি আবে কথা হইনি বহুত দিন
0: হলা সকাল কেমতি পাগ মেঘুয়া করিছি বর্ষা হউছি
1: নাই বর্ষা বি ছাড়ি যাইছি রাতে দুলদুল গিনা হউতলা
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কোন

মেসেজ টি করেছেন লক্ষ্মী সরস্বতী শিবানী মানিয়াবন্ধ বড়ম্বারু শুণবা চাহিছন্তি মন রহিগলা তুমরি ঠারে ফিল্মর গোটে বঢ়িয়া গীতটে পহঞ্চাই দৌছি আপনার পছন্দর গীত।

তা মো পাখে তোর সেই হস্তাক্ষর খাতা। কেতে খোঁজিছ তু সেতবে সে খাতাটি হলে খোঁজি খোঁজি জম্মা পাই নথিলু। কেতে মন দুঃখ করথিলু, এমিতিকি তো আখিরে লুহ বি আসি যাইথিলা। হলে মো মনটা সে লুহরে জম্মা তরলি নথিলা। মতে লাগুথিলা খাতাটি চোরেই যেমিতি মু গড় জিতি যাইছি, না খাতা থিব না তু লেখিপারিবু হস্তাক্ষর, আউ না মো মাড় খাইবি। বেশি গোটে

Hey friends, tune kar chanti 100.4 Akashwani FM Rainbow Katak ko dil se dil tak. Vartaman janiba aji prasarita heba ko thiba karyakram suchi ru kichi. Sandhya 6ta baji 10 minute re sunbe Goswami Tulasidas birachita Sri Ramacharita Manasara 66তম ভাগ ভক্তি গীতর কার্যক্রম আরাধনা 6টা বাজি 30 মিনিটে সন্ধ্যা 17টা বাজি 25 মিনিটে চলচ্চিত্র গীত 17টা বাজি 30 মিনিটে শুনবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 রড ডেইলি আপডেট শ্রীলেখরি প্রচার করিব আকাশবাণী দিল্লি কেন্দ্রর সন্ধ্যা আসরর সময় 17টা বাজি 25 মিনিট ରାତି 8ଟା ବାଜି 2 ମିନିଟରେ ଗୀତରେ ମିତରେ ରାତି 9ଟା ବାଜି 15 ମିନିଟରେ ରହିଛି ଅଭୁଲା ସ୍ମୃତି ରେନ୍ବୋ ଏସ୍ଏମ୍ଏସ୍ର ସମୟ ରାତି 10ଟା ଲଣ୍ଡନର ଓଭାଲ୍ଠାରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ଆଇସିସି ମହିଳା ଟି ଟ୍ୱେଣ୍ଟି ବିଶ୍ୱକପ୍ 2026ର ଇଂଲଣ୍ଡ ଏବଂ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ମଧ୍ୟରେ ହେବାକୁ ଥିବା ଦ୍ୱିତୀୟ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ର ପ୍ରତ୍ୟକ୍ଷଦର୍ଶୀ ଧାରାବିବରଣୀ ହିନ୍ଦୀ ଏବଂ ଇଂରାଜୀ ଭାଷାରେ ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ ରାତି 10ଟା ବାଜି 30 ମିନିଟ୍ରୁ ଖେଳ ଶେଷ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ

0: রেনবো এসএমএস র সময় দিন 10টা এবং রাতে 10টারে এবং দিন 11টারে শুনে পারিবে কার্যক্রম কলাকার। দিন 11টা বাজে 30 মিনিটে রয়েছে পুরোনা হিন্দি কথা চিত্র গীত এবং দিন 12টারে শুনে পারিবে কিছু কথা কিছু গীত। আসন্তকালি প্রসারিত হওয়া থাকা কার্যক্রম সূচনার কিছু বর্তমান সময় পানিপাগর পূর্বানুমান জনা যায় যে আগামী 24 ঘন্টা মধ্যে ময়ূরভঞ্জ কোরাপুট গোটি দুইটি স্থানের প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা থাকার অরেঞ্জ ওয়ার্নিং জারি করা যাইছি। তাছাড়া সুন্দরগড় সম্বলপুর দেওগড় বালেশ্বর অনুগুল কেন্দুঝর নবরঙ্গপুর রায়গড়া এ সমস্ত জেলার গোটি দুইটি স্থানরে প্রবল বর্ষা হবার সম্ভাবনা থাকার সতর্ক সূচনা জারি করা যাইছি। তবে ওড়িশার প্রায়তঃ অঞ্চলের হালকারু মধ্যম ধরনের ঘড়ঘড়ি বিজুড়ি সহ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। পানিপাগর সূচনা এতিকিরে শেষ হেলা। বর্তমান সময় সন্ধ্যা 6টা বাজি 10 মিনিট হওয়া যাচ্ছি। শুনিবা গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 66তম ভাগ পরে পরে সংস্কৃত সম্বাদ রিলে করে প্রচার করিব আকাশবাণী দিল্লী কেন্দ্র রহি থাকতো এমতি আমসহ দিল সে দিল তাক।
1: এপিসোড 66 6 6

এটা সম্পূর্ণভাবে এই যে প্রবলেমটি সলভ হয়েপারিব যদি আপন বহি পড়বে। বহি পড়লে একাগ্রতা বৃদ্ধি পায়, কনসেনট্রেসন বড়ে, নানা কথা জাঁয়া সহ আপন নিজের যে মানসিক স্বাস্থ্য রয়েছে সেথিরে মধ্যে সুধার আনিপারিবে যদি আপন প্রতিদিন গোটে অভ্যাস করিকি বহি পড়িবে।

টিউন করছেন রেইনবো কটক কু দিল সে দিল তাক রেইনবো এস এম এস র সময় হয়ে যাই আপনি এ যা এস এম এস করে না সে কে রখে যদি মন পছন্দ গীত শুণবাকে চাহুমান তবে আমাকে এস এম এস করে নহলে হোয়াটসঅ্যাপ করে টাইপ করতু এফ এম আর সি স্পেস দিয়ে গীতর প্রথম লাইন লিখত স্পেস দিয়ে গীতটি যে ফিল্ম বা আলবম তা না লিখত স্পেস দিয়ে নিজ না এবং ঠিকানা লিখে সিধা পঠাই দিন্তু 09495963210 এই নম্বরে 8895254200 রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেটি মধ্যে সেন্ড করে পারিবে তবে আমার পাখে আসিকি এস এম এস পৌঁছিছি এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ আসিকি পৌঁছিছি করেছেন সুনীল কান্ত মহান্তি সিলু আকৃতি দেওকালী শঙ্খতরাজ কটক রু ভক্ত সালবিক চলচ্চিত্র ভজন সম্রাট ভিকারী বল গাইছে এই গীতটি শুনবাকে চাইছেন চলন্তু শুনবা তাঙ্ক পছন্দর এই গীতটি

প্রতারণ কিয়ে কাহাকু দেইছি প্রতিধ্বনি কহে। কিয়ে কহিছন্তি, কাহাকু কহিছন্তি, সেটা তো শুনিলে জানা পড়িব। তেবে গীতটি অনুরোধ করিছন্তি সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গা পেঁঠ কটকরু। শুনিবাকু চাইছন্তি সমর সলিম সাইমন রয় গীতটি।

শ্রোতা বন্ধু, এইটি কহি রাখে যে 10:30 আপনার শুনিপারে লন্ডনর ওভাল ঠারে অনুষ্ঠিত হওয়ার আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ 2026 ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে হওয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচর প্রত্যক্ষ দর্শী ধারা বিবরণী হিন্দি এবং ইংরাজী ভাষায় রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লী কেন্দ্রর খেল শেষ হওয়া পর্যন্ত। তো চলন্তু আগুক বড়িবা। উর্মিলা নির্মলা, প্রত্যুষ প্রভাকর, সেক্টর 11 সিডিএ কটকরু মহম্মদ আজিজ কণ্ঠে গোটি আলবম গীত শুনবাকু চাইছেন্তি এবং লিখছেন্তি। তিন দিন কন্টিনিউ ইভিনিং শোরে আপনা উপস্থাপনা করুছেন্তি, সেথিপাই আপনাকু ধন্যবাদ। আজির অভুলা স্মৃতিরে কণ্ঠশিল্পী মহম্মদ আজিজ উপরে সুন্দর উপস্থাপনা সহিত তাঙ্ক গীত সবু প্লে করুথিলে, সেথিপাই আপনাকু আউথরে ধন্যবাদ। ওকে, তো চলন্তু শুনিবা তাঙ্ক পছন্দর এই গীতটি।

সাথী টিউন করেছেন 100.4 আকাশবাণী FM রেনবো কটকু. রিমঝিম গিরে সাবন সুলঘ সুলঘ যায় মন, এই বিউটিফুল ট্র্যাকটিকে শুনুলে আপনার সমস্তে এবং এই গীতক মধ্যে শুণবা চাইলে আউ জন শ্রোতা আমার যাঙ্কর না হচ্ছে প্রভাত বড়িয়ার সিং চন্দন টুনে বাঙ্কি কলেজ রু নিশ্চিত ভাবে সাথী না মধ্যে কহিদেলু প্রভাত বড়িয়ার সিং চন্দন টুনি বাঙ্কি কলেজ বাঙ্কি রু শুণবা চাইলে এই রিমঝিম গিরে সাবন গীতটি এবং পরে পরে আউ গোটি সুন্দর গীত চোরি চোরি চুপকে চুপকে চলচ্চিত্র শুণবা চাইছেন সমীর এবং সস্মিতা খটুয়া নরসিংহপুর কেন্দ্রাপড়ার এই সুন্দর গীতটি আপনার আউ গোটি বিউটিফুল ট্র্যাক শুণবা চাইছেন ডম্বরধর রথ শর্মা সুরক্ষা সহায় সহযোগ ভবন সেক্টর 13 সিডিএ কটক রু গুড মর্নিং টু অল লিখিছেন এবং শুণবা চাইছেন এই এভরগ্রিন মেলোডিয়াস ট্র্যাকটি শুণবা চাইছেন ডেডিকেট করছেন সব শ্রোতা বন্ধু মানুষ নিশ্চিত ভাবে ব্যাক টু ব্যাক এই দুইটি গীত আপনার শুণু থাকু আহ কহু থাকু দিল সে দিল তাক

দুইটা আলফ্রেড দেলে কহিলে নিও আউ তারপরে ব্যক্তি জনক কহিলে স্যার ইয়াকু নেকি কোন করিবি দেন ডক্টর কহিলে আখিরে মারিব অ্যাট লিস্ট ভেসেলিন আউ ঘিও ভিতরে ফরকটা জানি পারিব হেবে রেনবো এসএমএস রে আপন আমকু এই গীতরে নিহাসটি শুনেই দিওন্তু গীতটি হচ্ছে ছুপ গে সারে নজারে ইয়ে ক্যা বাত হো গই দো রাস্তেরু এই সুন্দর গীতটি উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সেক্টর 11 সিডিএ কটকরু শুণবা চাইছেন্ট এবং এই সুন্দর মেসেজটি পঠাইছেন হ্যাভ এ নাইস ডে লিখিছেন রহিলু নমস্কার লিখিছেন নিশ্চিত ভাবে আপনার বহুত বহুত ধন্যবাদ এত সুন্দর ভাবে যোগটি পঠাইছেন এত সুন্দর মেসেজ লিখিছেন এবং পরে পরে আউ গোটি গীতর ফরমাইজ করেছেন ঢিও সাহি কাদুয়াপড়া জগৎসিংপুর প্রমোদ কুমার সাহু শুণবা চাইছেন ফিল্ম কায়ামত্রু এতবার নাহি করনা এই বিউটিফুল ট্র্যাক গুড়ি ব্যাক টু ব্যাক আপনার স্টে টিউন্ড 100.4 আকাশবাণী এফএম রেনবো আউ কোথা দিল সে দিল ত্যাগ

বন্ধু ওয়েলকাম ব্যাক, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাকু সাথী চালিছি শো কলাকার। আজ আমি কলাকার কথা হচ্ছে বলিউড র এমিতি জনে সিঙ্গর যে নিজ কণ্ঠর জাদুরে সমস্ত মতুয়ালা করে দিও। জি হ্যাঁ, অরিজিৎ সিং, তাঙ্কর বিষয়ে আজ কলাকার আমি কথা হচ্ছে। তবে অরিজিৎ সিং জন্ম 1987 মশিয়া এপ্রিল 25 তারিখ ওয়েস্ট বেঙ্গল র জিয়াগঞ্জ ঠারে সে জন্মগ্রহণ করতে। পিলাটি দিনর সে গীত প্রতি বিশেষ ভাবে আগ্রহ নিয়ে এবং যেহেতু তাঙ্ক মা জনে সঙ্গীত পরিবার বিলং করুলে সেপাই পরিবার হি সঙ্গীত শিখবা উৎসাহ পাই। 2005 গোটিয়ে রিয়েলিটি শো মাধ্যমে সে চর্চাকে আসিলে। এরপরে বিভিন্ন প্রতিযোগিতা এবং রিয়েলিটি শো মাধ্যমে সে নিজ ভাগ্য পরীক্ষা করে, কিন্তু তাঙ্কু প্রকৃত পরিচয় মিলি পারিথিলা 2013 আসিথিবা আশিকি 2 চলচ্চিত্ররু। এই চলচ্চিত্রে গাইথিবা প্রত্যেকটি গীত তাঙ্কু করিদেইথিলা রাতারাতি স্টার।

0: আপনারা টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক। এবে শুনতে শুনিবা আমার স্বাস্থ্য। আমার স্বাস্থ্যের আজি বড়ন্তা শিশুর খাদ্য, এ বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার শৈলজা নন্দন পরিডা। আসন্তু শুনিবা আমার স্বাস্থ্য।
1: গর্ভ অবস্থায় শিশুটি ঠিক পাগরে বড়িবা লাগি মা উপরে পুরাপুরি নির্ভর করে। অবশ্য সে সময় পিলাটি তার সমস্ত দরকারি খাদ্য মার রক্তরু হি পাই। গর্ভ অবস্থায় উপযুক্ত খাদ্য ভাবে কেবল ওজনরে পিলাটি অল্প হুয়ে নাই, বরং এ ধরনের পিলা মানে বড় হলে অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে থাকে। হার্ট ডিজিজ, হাই ব্লড প্রেসর, ডায়াবেটিস প্রভৃতি রোগ এই ধরনের পিলা মানকর যেতবে সে 40 বর্ষে পৌঁছি থাকে তাঁকে অধিকা দেখা যায়। মোর এ বিষয়ে কহিবার উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত খাদ্য শিশু লাগি কেবল জন্ম হওয়া পরে নুহে, জন্ম হওয়া পূর্বরু মধ্যে নিহাতি দরকার। অন্য স্তন্যপায়ী প্রাণী মানক পিলা মানক তুলনায় মানুষ পিলাটি বড় অসহায়। গোটিয়ে কঁলা বাছুরী কথা চিন্তা করা যাও। জন্ম হবার 1 ঘন্টা মধ্যে বাছুরী উঠি দৌড়াদৌড়ি করা সঙ্গে সঙ্গে মা ঠু দুধ খেয়েবা আরম্ভ করে দিয়ে। মাত্র মানুষ পিলাটি ভোক লাগিলে কেবল কান্দিবা ছড়া আউ কিছু করে নি। মা আসি পিলা কু ধরি খাইবাকু দেলে হি পিলাটি চুপ হুয়ে। তেণু জন্ম হওয়া পরে পিলা লাগি তার মার ক্ষীর এবং মা হেউছি সবুঠারু বড় সম্বল। মা ঠু ক্ষীর খাওয়া পিলার মানসিক ও শারীরিক বিকাশ ঠিক ভাবে হয়ে থাকে। জন্ম হওয়া পরে প্রথম 2 বর্ষে পিলাটির শারীরিক বৃদ্ধি সবুঠারু অধিকা। আমমানকর ব্রেন বা মস্তিষ্কর অভিবৃদ্ধি প্রথম 5 বর্ষে হি মোটামুটি সরি যায়। পিলার ব্রেন ডেভেলপমেন্ট লাগি মার ক্ষীর অত্যন্ত জরুরি। প্রথম 6 মাস যায় কেবল মা ক্ষীর হি পিলার অভিবৃদ্ধি লাগি যথেষ্ট। অবশ্য আমি পিলা মানুষ মা ক্ষীর সাংরে ভিটামিন ও আইরন মধ্য দিয়ে থাকে। ভিটামিন ও আইরন জন্ম হওয়া সাংে সাংে নদী প্রায় মাসক পরে আরম্ভ করা আমি পরামর্শ দিয়ে থাকে। 6 মাস পরে মার ক্ষীর সাংরে অলগা বহলিয়া খাদ্য দেওয়া দরকার, কারণ পিলাটি দাঁত উঠিবা পরে চোবাইবা ও কামুড়া শিখি থাকে। কামুড়ি ও চোবাই খাইলে খাদ্য ভালো হজম হুয়ে। তেণু সে সময় ঘর তিয়ারি জাউ, ছতু, পিঠা, খেচেড়ি ইত্যাদি আরম্ভ করা ও অভ্যাস করা দরকার। অনেক মা মানে খাদ্যকু গ্রাইন্ডরে বাটি কনারে ছাণি পিলাকু পিয়াই দেইথান্তি। এহা আদৌ করিবা উচিত নুহে। আমিষ খাদ্য ভিতরে অন্ডা সিঝা গোটে ভাল খাদ্য। সাধারণত 2 বর্ষ পরে পিলা বড়মানক সাঙ্গরে বসি ঘরর অন্যমানে যো খাদ্য খান্তি তাকু খাইবা কথা। যেতে কম বয়সরু ঘর খাদ্য অভ্যাস করা যায় সেতে চঞ্চল পিলা মানে বাপমাঙ্কু হইরাণ নকরি ঘরই খাদ্য খাইথান্তি। পিলা ন খাইলে তাকু বাড়েই খইবেরে কোনসি লাভ হুয়ে নাই, বরং ক্ষতি হইথায়। বড়ন্তা পিলামানকর উপযুক্ত খাদ্যর অভাবরে কেতক রোগ দেখা যায়। অনেক ক্ষেত্রে পেটরে কুর্মি থিলে এই খাদ্য অভাব জনিত রোগ অধিক আক্রমণ করিথায়। ভিটামিন এ অভাবরে আখি খারাপ, অন্ধারকণা রোগ হইথায়। সেথিলাগি আমার সরকারি ব্যবস্থা অনুসারে মিলিমিলা টিকা সাঙ্গে ভিটামিন এ খাইবাকু দিয়া যাইথায়। সেইপরি ভিটামিন ডি অভাবরে রিকেট, ভিটামিন সি অভাবরে স্কর্ভি পরি রোগ হুয়ে। ভিটামিন বি গ্রুপর অভাবরে এবং আইরন অভাবরে রক্তহীনতা রোগ মধ্যে দেখা যায়। রক্তহীনতা রোগে পিলাটি দুর্বল হয়ে পড়ে, চিড়চিড়া হয়ে যায় এবং ভালো পাঠ মধ্যে পড়ি পারে না। আমার খাইবা জিনিস ভিতরে তটকা পরিবা, শাগ, ফল ইত্যাদি থিলে বি কমপ্লেক্স ও আইরন অভাব হয়ে নথায়। মাত্র যদি কোনসি শিশুটারে রক্তহীনতার লক্ষণ দেখা যায়।

0: वेलकम बैक टू इनकर्जन 100.4 आकाशवाणी एफएम रेनबो हसर महत्व केते इंटरनेशनल जोक डे रे आज की आपण मानको बहुत हसांती जीवन ने से मानको विषय कथा होचे आसी जाय छे आ गुटे कॉल देखबे की करछन नमस्कार की कोथले कोटु कोथले
1: हसी बारे केबे कृपण हुवली हसी बारे केबे कृपण हुवली हसो की आनी छ करज मन खोला हस हसी दियो थरे বন্ধু হজি জীব সবু দরজ নমস্কার আজ্ঞা
0: বাহ বহুত সুন্দর ভাবে বহুত সুন্দর কবিতার আরম্ভ কলে ভাই টিকে পরিচয় দিয়ে দিন তো মু তো জানি সারলিনি
1: समीर
0: भाई आपनको नमस्कार आपनको स्वागत डायल इन लाइफ चिटचैट को समीर भाई कौन कहिबे आपन तो कविता रे सुंदर भाव रे कहिदेले हसर महत्व आपनको जीवन ने किए सिमदिया मनीष जी आपनको खूब हसांती एवं जोक फोक कहि के हसांती एवं तांको देखिला माने आपनको मुह रे हस पड़े आसे
1: निहाती आज का डेट रे हस आज्ञा निरुदिष्ट
0: आज्ञा
1: तो हस को खोजिबा पई आमे लाफिंग क्लब करूचे हस को कोठी हजिचि ताको सजाडी के आनिबा पई आमे खोजिबा को जाउचे किंतु आमो जीवन रे हसर प्रकृत रे हसर माधुर्य बहुत अछि हसर महत्व बहुत अछि तुम पर्सनली आमो कथा मो कथा मु कहिबी
0: आगे
1: मु जेते उदास थाए मु जेते बले माने मन उणा थाए আম ঘরে মো ঘরণী বলতে যে তেল প্রকার মো মনকু হালকা করদেও কিন্তু তা বাদে আমার গোটে খটি গ্রুপ অছি প্রত্যেক দিন আমি আমার কলেজ লাইফ রু এ পর্যন্ত হয়ে গেল নির্দিষ্ট স্থানের সমস্ত একাঠি হবু আমার এটি গোটে পার্ক অছি কিংবা নহলে মার্কেট রোসি চা দোকান নর্মালি কটকিয়াঙ্কর চা দোকানে খটি বেশি জমি সেটি পৌঁছি গেলে কি আসি না কি ন আসছেন সমস্তে সমস্ত খোঁজতি সব কোড ওয়ার্ড নেম অছি সমস্ত
0: যেমি
1: কাহকু ডকা যায় বটাড়ি কাহকু ডকা যায় চুড়া গুড় কাহকু ডকা যায় সব কোড ওয়ার্ড অছি মতো সেমতি আগে ডাকতি জেসিবি নানা কাহি না আমার ব্যবসায় সেই ইনস্ট্রুমেন্ট উপরে ব্যবসায় অছি মতো ডাকতি জেসিবি নানা আমি সমস্ত একাঠি হয়ে গেলা পরে আমার জন ভাই বন্ধু অনেক তাঁর না প্রেমানন্দ প্রকৃতের না যেমনি কাম সেমতি এমিতি কি না যা হসাই নপারতি এমিতি কি না যা দুঃখ কু সে লাঘব করে নপারতি প্রত্যেক ক্ষেত্রে তেমন হসর কথা আজ আনি প্রকৃতরে হসিবা নিহাতি দরকার যে আপন মানক মাধ্যমে হোক সাংসাথী মাধ্যমে হোক কিংবা অন্য যেকোনো মাধ্যমে হোক হস নিহাতি শরীর পাই উপাদেয়
0: বড়িয়া কথাটি কহিলে আপনি এমতি হসু থাকতু ভাই সুস্থ থাকতু এবং প্রেমানন্দ ভাই মধ্যে আপনার